শ্রোতাবন্ধু, আপনার ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বরে 7008248758। নম্বরটি আউথরে কই রাখুছি 7008248758। শুনিবা কার্যক্রমে পরবর্তী গীত পুরাতন রচনার জগন্নাথ কলে যা অনাথরে আউকে হরিব দুঃখ, কণ্ঠদান করিছন্তি ভিকারী বড়।

শ্রোতা বন্ধু, এই ছন্দ সঙ্গীতটি সহিত শেষ হল আজির ওড়িয়া ছন্দ সঙ্গীতর কার্যক্রম। আকাশবাণী রাউরকেলা স্টুডিও ঘটিলে সময় বর্তমান 6:20 হওয়া যাচ্ছি। এবে শুণন্তু সংস্কৃতরে সম্বাদ রিলে করছু আকাশবাণী দিল্লি।

শ্রোতাবন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির ওড়িয়া আলবম গীতর কার্যক্রম। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। এবে শুণন্তু আঞ্চলিক সম্বাদ শুনিপারে কিছু সময় মধ্যে। রিলে করুছু আকাশবাণী কটক কেন্দ্রর।

0: হই গা বীরসু,
1: জুহার জুহার।
0: জুহার জুহার, জুহার জুহার।
1: আরু চাষী ভাই বহন মানে আপন মানকে বি
0: জুহার, আরু স্বাগত আজির আমার ক্ষেত খমার কার্যক্রম।
1: হই তো দাদা,
0: হই গা
1: এখেনকা দেখব গা, জেনহিনে দুই লোক বসছন কি তিন লোক বসছন, ই পরিবেশ কথা হি পড়ুছে।
0: বিলকুল গা বিলকুল,
1: ই পরিবেশ নসি যাইছে কইকিরি বসা পায়ন হয়ে যাচ্ছে অদিনিয়া।
0: হুম হুম হুম,
1: তার সঙ্গে কেতে বিমার বি হয়ে বসুছে।
0: হুম হুম হুম,
1: আর আমার ফসল উপরে বি তার প্রভাবটা পড়ুছে।
0: ঠিক কহল গা, সবুথিরে এটা প্রভাব পকাউছে। যেনতা কি এতে জোরে খরা হয়েছে,
1: হই
0: যে যেন খরাকে বরদাস্ত করবার মনুষ্য সপক্ষে সহজ নুহে। যেনতা কি 45 ডিগ্রি উপরে পার হয়ে যাচ্ছে, মানে 50 সে আখেপাখে পৌঁছে যাচ্ছে, বলে যে মনুষ্য শরীরটা সেটাকে বরদাস্ত করবার লাগি এখেন যাকর সেতকি তাকত নি সে উপজাই নিজের ভিতরে। তো কথাটা হেলা কি সে মনুষটা তার এই যেন খরাকে সহেবার শক্তিটা বড়াবা নি বড়াবা সেটা অলগা কথায়,
1: হই হই,
0: কিন্তু এই যেন খরা বড়বার দ্বারা যেন প্রকার বিভিন্ন প্রকার জীবজন্তু মানে হৈরাণ হেউছন, আর বহুত প্রকার জীবজন্তু মানে এই দুনিয়ারু উভাই গলেন সরি গলেন,
1: হই
0: তো সেটা হচ্ছে কি যেন পরিবেশটা সন্তুলিত হয়ে করে নাই রহবার, খরাটা বড়ুছে, কেতবেলে বর্ষা ঠুকি দেউছে, কেতবেলে কেন জায়গার জোরে বাদল ফাটি করে বর্ষা হেউছে, এতে যে সে জীবজন্তু মানে সবু ভাসি যাউছন মরি যাউছন, কেতবেলে পাহাড়টা খসে পড়ুছে পুরা পাহাড়টা ধসকি যাউছে, কেতবেলে যেন বন্ধগা বন্ধা হইতিছি সেনে হঠাৎ পায়ন ভরি করে সেটা ভাঙি যাউছে, তো লোক মানে কেতে মরি যাউছন, ই বাগের সবু মানে সমস্যা মানে দেখা গলানো।
1: হই তো, আর আমার যে পরিবেশ ন সবু নিজ নিজ জায়গায় অছে, যেতকি সন্তুলিত হয়ে রহবার কথা সেটা তার প্রকৃতি বনাইকি রকিছে, আর ইন যদি কিছু অশুদ্ধি জিনিস পশিগলা, যেটা কি পবন ধূয়া পশিগলা কি ধুইল পশিগলা, আর এটাকে জেহরিলা করদেলা, বলে এটা প্রদূষিত হয়েগলা।
0: বিলকুল বিলকুল,
1: হ্যাঁ ই আমার পানটা নয় ধেলা পুখের হেলা, ই পানটা তো শুদ্ধ পায় না, সে ন যে ময়লা কচড়া মানকে আমি পকাই দেউছু, সেগে সে পানটা বি বিষাক্ত হয়ে যাচ্ছে।
0: বিলকুল বিলকুল,
1: তার সঙ্গে আমার ই মাইট, ই মাইট তো বিষাক্ত হবার কিছু প্রশ্ন হি নাই ন, হলে আমার যে বুদ্ধি রয়েছে এতকা টিকে উৎপাদন কর্মীগা কহিকি রাসায়নিক সার হেলা কি কীটনাশক হেলা ইয়াকে ছিটিকি তাকে ভি আমি খাই বসলানো।
0: বিলকুল বিলকুল, তো ই সবু পরিস্থিতি নু আমকে আমার যেন পরিবেশকে বাহার করবার অছে বচাবার অছে, বলে আমকে নিহাতি সতর্ক হয়ে করি কাম বুতা মানকে করবার অছে, কাণা করলে কাণা হেবা ই কথা মানকে আমার মন ভিতরে রখিকি হি করবার অছে, যেটা তুমি এই যে রাসায়নিক সার আর এই যে কীটনাশক কথা তুমি কহিল, বলে ই ভিতরে ন আমি জুন মাস র 1 তারিখ নু অভিযানটে আরম্ভ করিছু যে ক্ষেত বচাও অভিযান, হলে এটা ভি সেটা হি কুছে যে আমি কেনতা করি আগর বাগের এই যে জৈবিক চাষ আড়কে ফেরি আয়মা, আর এই যে গোবর খত মানকে জিয়া খত মানকে বা যে নূয়া নূয়া এই যে জৈবিক সার মানে আমি বনাই শিখলান আজির কা যুগ থি, সে মানকে নেই করি আমি চাষবাস করমা, বলে আমার ক্ষেতটা তার
1: উপজাউ শক্তিটা
0: বড়াই পারবা, আর পায়ন ধরবার শক্তিটা বড়বা, এই যে বেশি ফসল হেবা কাই করে কি সেখানে যে পবনটা চলাচল হয়ে পারবা, সেনর যে চাষরে যে হেল্প করছেন সাহায্য করছেন চাষর সে বন্ধু সে বাগের কীট মানে সেখানে বড়ি পারবে, বলে আমার চাষবাসটা বঢ়িয়া হয়ে পারবা, ই বাগের আমাকে করবার লাগে কুছে, হলে এটা বি গোটে এই যে পরিবেশটাকে শোধন করবার গোটে প্রণালী হয়, এটা করে আমি মাটির শোধন করলা আমার সে পরিবেশ শোধিত হেলা সব কথা এইথিরে আসুছে।
1: হই আর ওই যে পরিবেশ যেন প্রভাব পকাউছে নসি যাইছে কহিকি, তার সিধা সড়ক আমার শরীর উপরে পড়ুছে।
0: বিলকুল গা,
1: আর কিছু আমার আর্থিক স্থিতি উপরে বি পকাউছে।
0: বিলকুল,
1: যেনতা কি বনে করে যদি বর্ষা পায়ন হয়েগলা ঘর দুয়ার নসি যাউছে, পবন এতকা হয়েগলে গছ পত্র মানে ভাঙি যাচ্ছে কি কাহার ঘর উজড়ি যাচ্ছে, ই বাকির যেন অসুবিধা হচ্ছে, এটির লাগি আমার যেন আর্থিক স্থিতিটা বি দুহলেই দেউছে।
0: বিলকুল বিলকুল,
1: সবু ক্ষেত্রে ইতার প্রভাবটা আমার পড়ুছে।
0: হুম হুম হুম, হেলে বীরসু আজি যেন আমি এতকি সবু কথাবার্তা হেউছে ইতার কারণ ইটা হেলা কি আজ হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস, আর ই দিনে আমার বিভিন্ন খবর কাগজ মান করনে ତାର୍ ସାଙ୍ଗେ ଇ ଯେନ୍ ଟିଭି କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲା କି ସ୍କୁଲ୍ କଲେଜ୍ ମାନଙ୍କରନେ କି ବିଭିନ୍ନ ଜାଗାନେ ଇ ଯେନ୍ ଷ୍ଟେଜ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ହେଇକରି କେନ୍ତା କରି ଯେନ୍ ପରିବେଶକେ ଆମେ ସନ୍ତୁଳିତ ରଖିପାର୍ମା, ପରିବେଶକେ ବଞ୍ଚେଇ ପାର୍ମା, ହେଲେ ଆମର ସବକର୍ ମାନେ ମାନବ ସମାଜର ମଙ୍ଗଲ ହେବାର୍ ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇନେ ଯେନ୍ ଜୀବଜଗତଟା ଅଛେ ତାର ମଙ୍ଗଲ ହେଇପାର୍ବା, ଇନର୍ ଯେନ୍ ଜୀବଜନ୍ତୁ ମାନେ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ଜୀବଜନ୍ତୁ ମାନେ ରହିଛନ୍ ସେମାନେ ସବୁଦିନ ଲାଗି ବଞ୍ଚି ପାର୍ବେ, ଇ କଥା ମାନକେ ଚର୍ଚ୍ଚା କରାଯାଇସି, ଲୋକମାନଙ୍କର ପାଖରେ ପହଞ୍ଚାବାର୍ ଲାଗି ଚେଷ୍ଟା କରାଯାଇସି ଯେ ଆମକେ ଇ ପରିବେଶକେ ବଚାବାର ଅଛେ ଆମରି ଲାଗି, ଇ କଥା ମାନକେ ପହଞ୍ଚାବାର୍ ଲାଗି ଚେଷ୍ଟା କରାଯାଇସି। ହେଥିର୍ ଲାଗି ଇ ଦିନକେ ଗୋଟେ ମାନେ ସ୍ପେସିଫିକ୍ ମାନେ ଖାସ୍ ଦିନ ହିସାବରେ ଆମେ ନିର୍ଦ୍ଧାରିତ କରିଛୁ, କେବେ ଆମର 1972 ଆମର ଜାତିସଂଘର ଯେନ୍ ବୈଠକ ହେଇଥିଲା ଆମର ସ୍ୱିଡେନର ଷ୍ଟକ୍ ହୋମ୍ ଠାନେ, ସେଠାନେ ଏଇଟା ବିଚାର କରାହେଲା ଯେ ଆମେ ଇ ଯେନ୍ ଜୁନ୍ ମାସର 5 ଇ ଯେନ୍ ପରିବେଶ ଦିବସ ହିସାବରେ ପାଳନ କର୍ମା।
1: ହେଲେ ଦାଦା
0: ହଇଗା
1: ଆର ଗୋଟେ କଥା,
0: କାଣା କଥା କି
1: ଆମର ଇ ଆକାଶବାଣୀର କେତେ ବଛର ହେଇ ଆସିଲା ନ କହ ତ?
0: କେତେ ବଛର ହେଇ ଆସିଲା ବୋଇଲେ ଏଇ 90 ପୁରଲା କାଁ ଯେ
1: ହଇ ପୁରି ଆସବା ନ ଇ ଯେନ୍ ଆକାଶବାଣୀର ଯେନ୍ ଗୁଣଟା ରହିଛେ ମୂଲୁ ଏଖେନ୍ ତକ
0: ହଇ ହଇ ହଇ
1: ଯେନ୍ତା ଥିଲା ହେନ୍ତା ହିଁ ସେ ତାର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନକେ ତୁଲେଇକିରି ଆସୁଛେ ଆରୁ ଶ୍ରୋତା ମାନକେ ବାନ୍ଧି ରଖିଛେ।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ, କାଇଁ କରିକି ଇତାର ଖୁବି ବା ଇତାର ଗୁଣଟା ଇଟା ହେ କି ଆମେ ଯେତେବେଳେ ରେଡିଓ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛୁ ସେତିକି ବେଳେ ଆମର ଅଲଗା କାମ ଫେର ଚାଲିପାରେ,
1: ହଇ
0: ଯେନ୍ତା କି ଆମେ କ୍ଷେତ ନେ କାମ କରୁଛୁ, କୁଡ଼ା ଖୁସା ଚାଲିଛେ, ଜୁତା କୁଡ଼ା ଚାଲିଛେ, କି ଆମର ଇ ଯେନ୍ ଫସଲ ମାନକେ ଆମେ ଅମଲ କରିକିରି ଆଣୁଛୁ, ସେତିକି ବେଳେ ଇଆଡ଼େ ରେଡିଓଟା ବାଜୁଛେ ଆମର କାନେ, ଇ ଯେନ୍ ଇନଫର୍ମେସନ ପ୍ଲସ୍ ମନୋରଞ୍ଜନ ଚାଲୁଛେ ଆରୁ ଆମର ଇଆଡ଼େ କାମ ଫେର ହେଉଛେ, ଆମକେ ଥକା ଫେର ଜନାନି ପଡ଼ବାର, କାଁ କରିକି କାନ ଇଦି ଶୁଣୁଛେ କାମ ହାତ ଗୋଡ଼ି ଇଆଡ଼େ କରୁଛେ। ତ ଇ ବାଗେର ଇ ଜିନିଷଟା ହେ। ଦୁସରା କଥା ହେଲା ଯେତେବେଳେ ଇ ଯେନ୍ ବିଭିନ୍ନ ପ୍ରକାର ପ୍ରାକୃତିକ ଦୁର୍ବିପାକ ମାନେ ହେଇଯିସି, ବନ୍ୟା ହେଲା, ବାତ୍ୟା ହେଲା, ଏତିକି ବେଳେ ଖବରଟା ପହଞ୍ଚାବାର ଅଛେ ବୋଇଲେ ଆଉ କେନ୍ସି ମାଧ୍ୟମଟା ସମ୍ଭବ ନି କରିପାରସି, ଖାଲି ଗୋଟେ ହିଁ ମାଧ୍ୟମ ହେ, ସେଟା ହେ ଆକାଶବାଣୀ।
1: ଆରୁ ଇ ଆକାଶବାଣୀ ନ ଭିନ୍ନ ଭିନ୍ନ ରକମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ ହଉଛେ, ଆମର ଚାଷୀ ମାନଙ୍କର ଲାଗି କିଷାନ ବାଣୀ ଯେନ୍ତା ଅଛେ
0: ହଇ ହଇ ହଇ,
1: ଆରୁ ଯୁବକ ଯୁବତୀ ମାନଙ୍କର ଲାଗି ଯୁବବାଣୀ, ଆରୁ ନାଟକ ହେଲା, ଲୋକ ସଙ୍ଗୀତ କହ, ଶାସ୍ତ୍ରୀୟ ସଙ୍ଗୀତ କହ, କେତେ କେତେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନ ସବୁ ଶ୍ରୋତାମାନଙ୍କର ଲାଗି ଅଲଗା ଅଲଗା ବନା ହେଇଛେ।
0: ବିଲକୁଲ ବିଲକୁଲ, ଆରୁ ତାର ସାଙ୍ଗେ ସାଙ୍ଗେ ଇ ଯେନ୍ ଆଦିବାସୀ ଭାଇ ବହିନ ମାନଙ୍କର ଲାଗି ଫେର ତ କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ହେସି, ସେମାନଙ୍କର ଯେନ୍ ଗୀତ ମାନେ ଅଛେ, ସେମାନଙ୍କର ରେକର୍ଡିଂ ସେମାନଙ୍କେ ଇ ଯେନ୍ ଆକାଶବାଣୀ ଠାନକେ ପହଞ୍ଚବାର ଲାଗି ସୁଯୋଗ ଦିଆଯାଇସି, ସେମାନଙ୍କର ଗୀତ ସେମାନଙ୍କର କଥା ଫେର ଲୋକମାନଙ୍କର ପାଖେ ପହଞ୍ଚାବାର ଲାଗି ସେମାନଙ୍କେ ସୁଯୋଗ ମିଲ୍ସି। ବେଲେ ଦେଖ ତ କେତେ ପ୍ରକାରର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନେ ଆମର ଯେନ୍ ଆକାଶବାଣୀ ଲୋକମାନଙ୍କର ସେବାଥି ଯୋଗେଇ ଦଉଛେ, ଆରୁ ଇ କାମଟା କରି ଆସିଲାନ ସେଟା ହେଇଯାଉଛେ 90 ବୋଇଲେ ନିହାତି ଭାବରେ ଆମର ଲାଗି ଏଇଟା ଖୁସିର କଥା। କାଇଁ କରିକି ଯେନ୍ତା ସେ ଆଗରୁ କରୁଥିଲା ଏଖେନ୍ ଫେର କରୁଛେ, ଆଗରେ ଫେର ସେଟା ଜାରି ରହିବା ବୋଇଲେ ଆମର ଆଶା ଯେ ଆମର ଯେନ୍ ଭାଇ ବହିନ ମାନେ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନକେ ଶୁଣୁଛନ୍, ବିଶେଷ କରି ଆମର ଯେନ୍ କ୍ଷେତ ଖମାରୁ ଯେନ୍ କିଷାନ ବାଣୀ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଯେନ୍ଟା ଚାଷବାସ ଉପରେ ଆଧାରିତ ଅଛେ ଆମର ଷ୍ଟେସନରୁ ସେଟାକେ ଶୁଣୁଛନ୍, ସେମାନଙ୍କେ ଆମେ ନିହାତି ଭାବରେ ଆଜିର କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ କହେମା, ଆରୁ ଆମର କାର୍ଯ୍ୟକ୍ରମ ମାନକେ ହେନ୍ତା ହିଁ ଶୁଣୁଥିବେ ବୋଲିକିରି ଆମେ ଆଶା କରୁଛୁଁ।
1: ହଇ ଦାଦା, ତ ଦାଦା
0: ହଇଗା
1: ଆରୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ କେ ଆଗକେ ନିଲମ୍ବୁ, ବୈଠକି ନ ମୁଖିଆ ଯେନ୍ କଥା ରହିଛି ଆମର ଚାଷବାସର କଥା,
0: ହଇ
1: ଇ କଥା ମାନକେ ଶୁଣୁ।
0: ବିଲକୁଲ କା ଶୁଣି ପକ।
2: ନାନି ଜୁହାର।
3: ଜୁହାର ଆଜ୍ଞା।
2: ନିଜର ପରିଚୟ ଟିକେ କହିବେ?
3: ଆଜ୍ଞା, ମୋର ପରିଚୟ ହେଉଛି ଚମ୍ପାବତୀ ମହାନ୍ତ, ଲହୁଣୀପଡା ବ୍ଲକ, ଗ୍ରାମ ହେଉଛି ସଗଡ଼ିଆ, ପୋଷ୍ଟ ଅଫିସ ହେଉଛି ନନ୍ଦାପଡା।
2: ହଁ ହଁ ହଁ, ତ ୟାଚିନ ତ ଖରା ଦିନ ଚାଲୁଛେ, ଆଉ ଆପଣଙ୍କର ଆଡେ ଖରା ଦିନିଆ ଚାଷ ମାନେ କରସନ କେ?
3: ଆଜ୍ଞା, ଏବେ ତ ଜୁନ ଆସିଗଲା, ଜୁନ ଆସିଲା ପରେ ଆଜ୍ଞା ଆମର ତଳି ପକେଇବା ଧାନ ଚାଷ ପାଇଁ, ଆଉ ଏଇ ଏବେ ଚାଷ କଲେ ଭେଣ୍ଡି ଚାଷଟା ଆମର ଅଗଷ୍ଟକୁ ବାହାରିବ, 3 ବାହାରିବ, ସେଇ ଆମର ବରବଟିଟା ବି ବାହାରିବ।
2: ତ ଏଥର ଧାନ ଚାଷ ଲାଗି ଆପଣଙ୍କର ଜୋତାକୁଡ଼ା ଆରମ୍ଭ ହେଲା ନ କି?
3: ଆଜ୍ଞା, ଜୋତାକୁଡ଼ା ହଳ ଧରି ଦେଇଛନ୍ତି, ହଳ ହେଇଯାଇଛନ୍ତି ତଳି ପକେଇବା ପାଇଁ, ବର୍ଷା ଟିକେ ହେଇଗଲେ ତଳି ପକେଇବା, ଆଉ ଏଇଟା ଆଉ ଜୁନ୍ ଭିତରେ ପକେଇବା, ଏଇ ଜୁନ୍ ଭିତରେ ପକେଇବା, ତାକୁ ମାଟି ଟିକେ ହଳ କରିବା, ତାର ଘାସ ସବୁ ମରିଯିବ, ତାପରେ ଗୋବର ଦେବା, ଗୋବର ଦେଇକି ତଳି ପକେଇବା।
2: ତ ଏଥର କେନ୍ କେନ୍ ସବୁ କିସମର ଧାନ ବିହନ ମାନେ ଚାଷ କରବେ ବୋଲିକରି ଯୋଜନା ରଖିଛନ୍?
3: ଆଜ୍ଞା, ପୂଜା ଧାନ କରବା, ଆଉ ଆମର ଭୁବନ ଧାନଟା, ଭୁବନ ଧାନଟା ସେଟା ଛୋଟ ଧାନଟା, ସେଟା ଟିକେ ଲେଟ୍ରେ କରବା, ଆମେ ଜୁଲାଇରେ ଦେଲେ ଅଗଷ୍ଟ ସେପ୍ଟେମ୍ବର ସେଇ ପୂଜା ସହିତ ହେବ, ଆଉ ସବୁ ସବୁ ଏକା ସାଙ୍ଗେ ହେବ ଆଉ ପୂଜା।

শ্রোতাবন্ধু প্রচার কলু ক্ষেত ক্ষমার কার্যক্রম আপন মানে কার্যক্রম শুণুচন্তি আকাশবাণী রাউরকেলা কেন্দ্রর আমার কার্যক্রম প্রসারিত হয়েছি এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে। স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 8টা হওয়া যাচ্ছি। এবে আসন্তু শুনিবা হিন্দি কথাচিত্র গীতর কার্যক্রম সিনে সঙ্গীত। কার্যক্রমরে প্রথমে শুণন্তু সাথিয়া কথাচিত্রর গীতটি কণ্ঠদান করেছেন সাধনা সরগম, মুর্তাজা এবং কাদির।

শ্রোতাবন্ধু সিনে সঙ্গীত কার্যক্রমরে শুনন্তু শেষ গীতটি। অন্যাড়ি কথাচিত্রর গীতটিরে কণ্ঠদান করেছেন উদিত নারায়ণ এবং সাধনা সরগম।

শ্রোতা বন্ধু, এই গীতটি সহিত শেষ হল আজির সিনে সঙ্গীত কার্যক্রম। আপনার কার্যক্রম শুণুচান আকাশবাণী রাউরকেলা কেন্দ্র স্টুডিও ঘড়ির সময় বর্তমান রাতে 8:45 হওয়া যাচ্ছে। এবে শুণতু সমাচার সন্ধ্যা এবং পরে পরে রাতে 9টায় রয়েছে ইংরেজি সংবাদ। রিলে করে প্রসার করুছু আকাশবাণী দিল্লি।

শ্রোতা বন্ধু, গীত এবং গজল কার্যক্রমরে আজি শুনিলে পঙ্কজ উদাস এবং জগজিত সিংহ কণ্ঠরে কেতোটি গজল। আপন মানে কার্যক্রম শুণুচার আকাশবাণীর রাউরকেলা কেন্দ্রর। আপনক ব্যবসায়ের উন্নতি আনিবা পাই আকাশবাণীর সহযোগ নিয়ন্তু। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই আজি হি যোগাযোগ করন্তু এই টেলিফোন নম্বররে 7008248758। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 7008248758। উপভোক্তাঙ্ক পাখরে পৌঁছিবা পাই সবুঠু সুলভ এবং সহজ মাধ্যম হেউছি আকাশবাণী। আকাশবাণী রাউরকেলা কেন্দ্রের বিজ্ঞাপন বুকিং পাই ডায়াল করন্তু এই টেলিফোন নম্বরকু 8249809672। ফোন নম্বরটি আউথরে কহি রখুছি 8249809672। আকাশবাণী রাউরকেলা। শ্রোতাবন্ধু, বর্তমান শাস্ত্রীয় সঙ্গীতর কার্যক্রমে আজি শুনিবা পণ্ডিত নিখিল বানার্জীঙ্ক দ্বারা পরিবেশিত সীতার বাদন রাগ শুদ্ধ বসন্ত।